ছটিয়াই অনুষ্ঠানটির প্রযোজনা কার্তিক সূত্রধরর। 7:30 বজাত পুরনি অসমীয়া ছবির গীতর অনুষ্ঠান। 8:30 বজার গীতিমালিকাত ভূপেন হাজরিকা, অনিমা চৌধুরী, হরগোবিন্দ ডেকা, রিন্টিমণি ডেকা আর দেবজিৎ চৌধুরীর কণ্ঠর গীত। পুয়া 9:15 বজার অকনির মেল অনুষ্ঠানত আলহী শিশুর অরিহণা আর সাধু শুনবলে পাব, আত ধরব মামনি তালুকদারে। 9:45 বজাত একক হিন্দি ছবির গীতর অনুষ্ঠান। 10:00 বজার সাধক সুন্দর অনুষ্ঠানত বিশিষ্ট কণ্ঠশিল্পী মীরা দাস চহরিয়ার সঙ্গে সাক্ষাৎকার প্রথম খণ্ড, সাক্ষাৎ গ্রহণ তথা প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। 10:30 বজার সেমনিয়ার চরা অনুষ্ঠানত নিউ গুয়াহাটির সরতাল সংগীত বিদ্যালয়ের সেমনিয়াসকলে পরিবেশন করা বিচিত্র অনুষ্ঠান, আত ধরব নিভারাণী রায়ে। দিনের 11:02 বজার নাটখালা অনুষ্ঠানত প্রমোদ দাস রচিত নাট আর রাও, নাটখনির প্রযোজনা রত্ন ওজা আর নীলু চক্রবর্তীর। 12:15 বজাত শ্রোতার অনুরোধের গীতর অনুষ্ঠান কল্পতরু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি তামিলনাড়ু চেন্নাইত 13,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষ কেইবাটাও প্রকল্প উদ্বোধন করব। প্রধানমন্ত্রী চেন্নাইত উপস্থিত হওয়ার পাছতেই প্রথমে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করা চেন্নাই মেট্রো রেল সেবা মুক্তি করব। পোরুর বাইপাস স্টেশনের পুনমল্লী বাইপাস স্টেশন মেট্রোরে যাত্রা করব। পুনমল্লী পোরুর করিডোরত 3,700 মিটার দৈর্ঘ্যের ডাবল ডেকার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। চালকবিহীন যাত্রা পরিচালনা করার বাবে এ পথছোয়া আধুনিক সংকেত প্রণালী সুসজ্জিত করে তোলা হয়েছে। ভ্রমণকালত প্রধানমন্ত্রী 750 কোটির অধিক টাকার নির্মাণ করা কেবাটামান রেল আত্মগাঁথনি প্রকল্প উদ্বোধন করব। ইয়ার ভিতর অমৃত স্টেশন আসনের অধীনত নরূপত সজাই তোলা পলনি, ভেল্লোর ক্যান্টনমেন্ট, আম্বাসমুদ্রম, পরমকুড়ি আর নমক্কল অমৃত স্টেশন আছে। শ্রীমোদিয়ে পোরুর হ্রদর সমীপত অবস্থিত জলকণ্ডেশ্বর মন্দিরও দর্শন করব। ভারতে দিল্লির কালির ঘটনাক্রম সন্দর্ভত রাষ্ট্রসংঘর মানব অধিকার উচ্চায়ুক্তর কার্যালয় OHCHR উদ্বেগ ভিত্তিহীন আর দেশের আভ্যন্তরীণ বিষয়ত অবাঞ্ছিত হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। জেনেভাস্থিত ভারতীয় স্থায়ী মিশনে একটা বিবৃতিযোগে কয় যে OHCHR নিরপেক্ষ আর কোনো ধরনের ভেদভাব নকরাক অন্য দেশত হওয়া ব্যাপক প্রতিবাদের ঘটনাক মনোযোগ দিয়া উচিত। বিশ্ব সর্ববৃহৎ গণতন্ত্র দেশ ভারতত সংবিধানের অধীনত শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার প্রদান করা হয়েছে আর স্বতন্ত্র ন্যায়পালিকা তথা সংবাদ মাধ্যমের দরে শক্তিশালী প্রতিষ্ঠান সমূহের এই অধিকার সুরক্ষিত করে আহিছে বলে বিবৃতিত উল্লেখ করা হয়েছে। এই বিবৃতিত প্রতিখন গণতান্ত্রিক দেশের দরে ভারতীয় নাগরিকে শান্তি শৃঙ্খলার স্বার্থত যুক্তিসঙ্গত প্রতিবন্ধকতা সাপেক্ষে এই অধিকার প্রয়োগ করে বলে কোয়া হয়েছে। বিষয়সকলে আইন অনুযায়ী কাম করে আর যেকোনো ওজর আপত্তি নিষ্পত্তির বাবে ন্যায়ালয়ের দুয়ার সকলের বাবে খোলা থাকা বলে বিবৃতিত দৃঢ়ভাবে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় আজি এবছর সম্পূর্ণ করেছে। সমগ্র দেশের 100খন অভিলাষী কৃষি জেলার কৃষিখণ্ড সুদৃঢ় করার উদ্দেশ্যে যুববর্ষর আজির দিনটিতে এই আঁচনি আরম্ভ করা হয়েছিল। আমার সংবাদদাতায় প্রকাশ করা মতে জেলাভিত্তিক কৃষি আবশ্যকতা পূরণ করার উদ্দেশ্যে এই আঁচনির জড়িয়ে 11টা মন্ত্রালয় আর বিভাগের 36খন কেন্দ্রীয় আঁচনিক রাজ্য সরকারের আঁচনির সঙ্গে একত্রিত করা হয়েছে আর ব্যক্তিগত খণ্ডর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পাছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে যুবর্ষের 11 অক্টোবরত এই 6 বছরীয় উদ্যমের শুভারম্ভ করেছিল। এই উদ্যমের অধীনত দেশের বিভিন্ন প্রান্তর 100খন জেলাত জেলা কার্য পরিকল্পনা সূচক আধারিত নিরীক্ষণ ব্যবস্থা কার্যকরী করা হয়েছে। জেলাভিত্তিক বিশেষ পদক্ষেপে তৃণমূল পর্যায়ত কৃষিখণ্ডের উন্নয়নত অরিহণা যোগায় আহিছে। এই আঁচনির জড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলসিঞ্চনের সুবিধা, ঋণের সহজলভ্যতা আর খেতি চপোৱাৰ পরবর্তী পর্যায়ের আন্তঃগাঁথনির উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ধনধান্য আঁচনির ক্ষেত্র জেলা, রাজ্যিক আর রাষ্ট্রীয় পর্যায়ত 3 তরপিয়া রূপায়ণ ব্যবস্থার দিহা করা হয়েছে। স্থানীয় কৃষি আবশ্যকতা অনুযায়ী জেলা কার্য পরিকল্পনা সমূহ যুগুত করা হয় আর 36খন কেন্দ্রীয় আঁচনির 121টা সূচকর জড়িয়ে অগ্রগতির পর্যবেক্ষণ করা হয়। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করে কালি আদিস আবাবাদ আফ্রিকাস্থিত ভারতীয় মিশনের মুরব্বী সকলের সম্মিলনত অধ্যক্ষতা করে। এই উপলক্ষে ডক্টর জয়শঙ্করে কয় যে ভারত আর আফ্রিকার মাজত গ্লোবেল সাউথ একতা, কৌশলগত স্বতন্ত্রতা, বহুমুখী আর উমৈহতীয়া উন্নয়ন আকাঙ্ক্ষা ভিত্তিক গভীর সম্পর্ক গড় হয়ে উঠিছে। ডক্টর জয়শঙ্করে ইথিওপিয়ার রাজধানী ভারত আফ্রিকা সহযোগিতা সন্দর্ভত দৃষ্টিভঙ্গী প্রকাশ করার এদিন পাছতেই আয়োজন করা এই সম্মিলন বিশেষ তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে। শুকুরবারে আদিস আবাবার আদওয়া স্মারক সংগ্রহালয়ত ভারত আফ্রিকার মাজের সম্পর্ক সন্দর্ভত মত প্রকাশ করে মন্ত্রীগুলিয়ে কয় যে ভবিষ্যতের সহযোগিতায় নির্ভরশীলতার প্রসারের পরিবর্তে সামর্থ্য বৃদ্ধিত সহায় করা উচিত। আফ্রিকার প্রতিহিতরে রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদের সংস্কার সাধনের আহ্বান জানায়। সমগ্র দেশতে দেবী দুর্গার আরাধনার ধর্মীয় রীতি নীতি আর উৎসাহ উদ্দীপনায় আজির নবরাত্রি পালন করা হয়েছে। নবরাত্রির সময় দেবী দুর্গাক 9টা রূপত পূজা করা হয়। নবরাত্রির প্রথম দিনা মা দুর্গাক হিমালয়ের কন্যা শৈলপুত্রী রূপত আরাধনা করা হয়। দেবী শৈলপুত্রী শক্তি, সুস্থিরতা আর নতুন আরম্ভণির প্রতীক।

কথা পিন্ধা তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি!

চামিল মেম সাপসাবির খেয়া আছিল উষা মঙ্গেশকর আর ভূপেন হাজরিকা। এবারে রুনজুন ফুকন ছবি আজলি নবৌ।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

ও শিলঙরে মনালিসা লিন্ডু, ও শিলঙরে মনালিসা লিন্ডু, তোমার হাতর গিটার খনির হিলিবিলি মিউজিক

0: এইবার মেলাত একেবাৰে অকণমানি ভণ্টি এজনী আহিছে। কি নাম তোমাৰ?
1: মিয়ানা ভট্টাচাৰ্য্য।
0: এতিয়া আজক মেলাত কি শুনাবা?
1: গান।
0: গান শুনাবা? গোৱা।
1: বিলতে আলিছে ধুনীয়া পদুমিত ফুলনিত ফুলিছে ফুল, হে ফুলে ফুলে পখিলা উলিছে হালিছে।

0: নমস্কার।
1: সুন্দর হয়েছে। এটা বেদেশের কারণে আমি কি করব, ডাঙর করে হাত চাপড় বজাই দিম। কি নাম তোমার?
0: মোর নাম শানবী তালুকদার।
1: শানবী কোরপা আহিছা?
0: মই গুৱাহাটী গড়চুক বৰাগাঁও পৰা আহিছো।
1: গড়চুক বৰাগাঁৱৰ পৰা কাৰ লগত আহিলা ইমান দূৰ?
0: মই মামা আৰু আইতাৰ লগত আহিছো।
1: মামা আৰু আইতাৰ লগত আহিছা, বা খুব ভাল কথা। বাৰু শানবী, আজি মেলত কি শুনাবা?
0: মই আজি মেলত ভূপেন হাজৰিকা দেৱ ৰচিত গীত এটি গাবলৈ ওলাইছো।
1: গোৱা।
0: পাচলিৰ বাগিচা, সৰু বাগিচা মোৰ।

সা হরু হরু কুরে নিজে কুর মারু, হরু হরু খন্তিরে নিজে সাফ করু, হরু হরু কুরে

কমিনে ছবিত খে আছিল সুখবিন্দর সিং আর কৈলাস খের। একক হিন্দী ছবির গীতর অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু সাধক সুন্দৰৰ।

বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভেটিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45 মিনিটত।

0: Baru Kusila Madhava Devi.
1: Oh, my God.
2: এনে কত বুঝিমে বুঝিয়ে দিলি হে বুঝিম
3: মথাউরি
2: কোতে ও
0: নখেন্দা নদীর পারুত মরা নদীর পারুত এই সাল খাওয়ার নদীর পারুত আর আমার এই হাত জানোর মুখতে
4: ইদবা হেনা হলি ঠিকাদারের বহু কাম অলব নাকি গ
3: ও রাইজে মানে আসল কথা তো এতেনো বুঝাই নাই দিও
0: বুঝা নাই তো এই ইটু একেবারে ফট হইটা কথা মরা নদীর যদি পানি নুহুমই রমা হুন মাছ মারব কোন কুমারে কাম করব কোন আর ওই টিকেন আহার বা ধরার ব্যাপার হব কেনেকে হ্যাঁ আর গজিন আহার নাও গিলা খেন
3: নদীর পানি না থাকলি নাও বামতে ঘুমে ধরব
0: আর হাত জানোর বুকেদি যদি কিটান ঘরের খটখটিত পানি না যই আমি আমি নাও খেলা পাতিম কোটে
3: ও হিখুন্তি কইছু রাইজ হিখুন্তি কইছু নীলা রাবণে সীতা হরি নীলা
2: হলি হব না নীলাক বুলি কলিয়ে নিবা দিম না বাপ্পা তার দিনের পর কীর্তনের নাও খেলে ডাঙার হলু আজি কলি হব না
3: রাইস ইগলা খান কথাক লই মানে বুঝছে না নাই এখন রাজা হওয়া মেল বাপ্পা মানে রাইস কথাটো বুঝছে না নাই কথাটো বুঝছে না নাই মিটিং আরম্ভ হল হট্টগোল বন্ধ করো গন্ডগোল নকরব কোনো গন্ডগোল নকরব
0: মোর সেবার চলি রাইজ মোর মনত দুয়াখার মেন কথা কম বলি আজি আপনা হাক ইয়াতে মাতে আনছু হে ভুল সুখ যদি কিবা হয় ও নিজ গুণে মরিখন করবো রাইজ এথেন কথা হল এখমের বরপেটার রাইজে করবা নরা কাম একো নাছিল বলি কবা পারি হে বরপেটার বৃন্দাবন হাতির শ্রী কামারে হ্যাঁ সিঁড়ি কামারে লুহাত জাহাজ সাজাইছিল ঘরতে বন্দুক তৈয়ারও করছিল পাশে দিন যাওয়ার লগে লগে এই বরপেটার সেই শক্তি সামর্থ্য আজি নহা হবা লাগছে উদাহরণ দিবা লাগলি
3: হাতির দাঁতর কামটোরে কথা ভাবকচোন অসমতে নহয় ভারতর কাই নাজানছিল এই বরপেটার হাতির দাঁতর শিল্পর কথা কিন্তু আজি এই রামও নাই অযোধ্যাও নাই

0: হাতির দাঁত নহল, লগে লগে সেই কিন্তু শেষ হল। এই চন্দ্র তই মনে মনে থাক,
1: কিনো কইছিলু পাহেরিয়ে গেলু নহয়, হেৰি আছিলা মনত পছে, এই রাইজ আমার বরপেটা সাইরো ফালে থাকা নদী কেটা আর এই হাতজানোর মুখত সরকারে মঠাউরি দিবা হলছে, পাছে এই নদী কেটা আর হাতজানক লই বাঁচি আছে আমার হাতাম পুইরা অতি আদরের হে নাও খেলা কৃষ্টি। বড় দুঃখ লাগা কথা, সেই কৃষ্টি আজি নহ হবা হলছে, নদী কেটা আর হাতজানোর মুখর আশ্রয় করি বেপার বনিস করা আমার মানুষের মুখর ভাত কাঢ়ি নিবা হলছে, গতিকে রাইজ এই মথাউরি বান্ধা কামর আমি দুর্ঘর প্রতিবাদ করবা লাগে। কিবা কথা দেখো, কি কথা হুদাকো,
2: মঠাউরি বান্ধা ঠিকার কামটো আমার এই কায় পালা গুলি নকলি তই
1: তুহার ধর্মকান্তই পাইছি, ধর্ম
2: কাকে পাইছে,
1: কাকে পাইছে
2: মই চাইব লাগবো, এ ভাই মই হলি তোহার লগত নাই রে, কাকাক লাগ ধরু যাই
3: চন্দ্রকা, হে মাথাউরি বান্ধা কামলা ঠিক করি লাভ নহব, হে নদী বন্ধ করে মাথাউরি হবা নেদু,
2: বাইরে হব না আগ্নি দহন কীর্তন ঘর খিতিতা খিতিতা করি সিগলাহান সকলি আমার পেট নপলই, ঘর সঙ্গত নাই বলছু নাই। ও কাকা, কাকা এ কাকা আছে না নাই এ
4: মানুহ লাগব, এ শুনছে নে নাই,
2: তাকেতো কবা ওলছো,
4: কি কই নাফল কিয় কি কবা ওলছা,
2: এ কাম বন্ধ করবা ওলছে নহয়,
4: কি কামে
2: এই মঠাউরি বান্ধা কাম,
4: আই
2: আর হব তোর পরমা গায়েন গজিন ফুটর চিকেন আর রমা হুন
4: ওই না,
2: বাহ তার বেতার কি কথা, বলে নদী বন্ধ হলি মাছ মারব কোত, ধারাবাহর ব্যাপার হব কোত, সরু নাও বড় নাও সব বলে বামতে গুনে ধরব, আর নাওর খেল কাকা, নাওর খেলক লয়ে গোটে মানুষগুলান পাগলা হয়েছে বে,
4: এই হব দে হব দে হব, যা তোর চিন্তা করবো নালগে যা, ওই আহা কালি বরের পুয়াতে মানুষ দেখবো বুঝছে না নাই,
2: বুঝছো
4: একশো দেড়শো দুইশো যিমান পারা লয়ে আবি,
2: বাপারে এমন মানুষ কাকা,
4: ওই মূর্খ মাথাউরি বান্ধা কাম লাগবো তো কেমন দীঘাল মাথাউরি দেখছে না নাই,
2: খালি হব দে কাকা মই অল্লু,
4: ওই অল্লু মানে যাই মাছ মারব না কচ্ছ লব গজ্জ মূর্খ, ইবা নর খেলা মথাউরি রূপতে হব,
2: বাপ্প একশো দুইশো মানু ইমান মানু কত বিচিরি যাও এথেন,
4: হও কি এ তো যাওয়ে না এথেন,
2: গেলু কাকা গেলু, কামলা পালি ডিরেক্ট নদীর পারক লই যাম নাকি ক,
4: ও নদীর পারক নিবি তো, এথেন গেটলে ডাকলি না হবো ডাউর
2: বেসু দেখা কাকা।

0: আমি জানাত আসলতে পুরোনা দিনের রীতি নীতি গান বাজনা বাহে বেপার সব নদী গিলাখানক কেন্দ্র করে গা করে উঠছি। নদী আসিল মানুষের জীবিকার সম্বল। আমার ইয়াতো রমাকা টিকেনকা আহু আমার ইয়ার নদী কেটাক লই জি আছে। আর সাহ আপনি আহু নাওয়ার খেলা খেলিয়ে বুড়া হ, আর আমার পিতাই কিবা নাওয়া খেলা নাছিল না?
1: এই কিয়া নেখেলব, হে কিয়া নেখেলব, আমার লগতে কত খেলছিল। এই একবার কথা শুন বাপু, গুরুজনার তিথি, মরা নদীর বুকুত নাওর খেলা, হ্যাঁ, নদীর দুফালে মানুহ পকা পরা দিছি,

0: ভয় গুরু তোর বাপে ধর্ম কান্ত আগর নাও পানি কাটি আউগে গেছে আউগে গেছে। আমি সাতর গুড়ি এই পাও এই পাও সাইরে ফলে মানুষ আটা আগর উড়ির পারে ঝুপুসকে পড়ি গেল তোর ধর্ম কান্ত
1: মরা নদীর পারত হাজানোর মুখত আর চাউল খাওয়ার মুখত বিরাট মথাউরি হব রাইজ। এই মথাউরি কুমার কামার সুতর আর এই মাছ ব্যাপারীর মুখর ভাত কাঢ়ি নিব। রাইজে মথাউরি বান্ধা কামর বিরোধিতা করক, এই মথাউরি হলি আমার নাওর খেলা বন্ধ হব। হাজানোর মুখত হপা দিলে আমার বেমারে এরি নেতা হব। মানে রাইজ শুধক, এই কিতান ঘরের মথ সতলর মেলমতে আমি গতে গিলানে বাধা দিবা লাগে।
2: এই মাথাউরি হবা নরে, এই মরা নদী না খেলিনো, এই মাছ মারিম কতে, মাছ মারিম কো,
3: এই নাও গিলা খেন ফালি আমি এই খড়ি খাবা লাগবো। বলিয়ে হবো না নেটু মাথাউরি হবা,
2: নেটু নেটু নেটু নেটু।

0: নাই, ফাটে দিম ফাটে দিম নাক দ্বারা।
1: তার তেজৰ গৰম চা, অ সি বোলে মোৰ নাক দ্বারা ফাটে দে।
2: ঐ চন্দ্ৰ, বহুত আগবাঢ়িছা, একে স্বৰে কাণ্টা হৈ আনি কৈছো চুপ চুপ চুপ চুপ।
1: নহলে বাদ দিয়ে কাকা, নালগে যা মথাউরি সতহরি বানাবা, নিয়ক চালা এগুলেখান মানুহক বাইধাই উঠে নাক, কেথেন জুতি পাব নহয়।
2: এই মূর্খ মনে উঠছে কলি না বেটা,
1: আসো দে কাকা।
2: আম নহব হব্বাই লাগব হব্বাই লাগব, দরকার হলি পুলিশ মিলিটারি লগে হলিও মই কাম করা মানু আনিম জি আনিবে। তথাপি মই মথাউরি বান্ধি এরি কই দিছো জ চন্দ্র
1: জ জ কাকা জ
3: বান্ধি কেন কে চাও
2: তার খেলা পাটি। ওই ওই মথারির উপরে পাটি না আর খেলা, তার খেলা পাটি না আর খেলা।

0: মানে ঠিকাদাৰ বাবু ও কথাটো বুঝছে না নাই
1: ঐ ৰমা মানে মানে মানে কি কথা বুঝবা লাগে বে ঐ কি কথা বুঝবা লাগে বে তা নিলজ্জ নিধক লাজ না লাগে ঐ তোর গন্যা ডেলিভারি টাইম মধ্যে টাকা 50 টা ধারে নিছিলি ইয়া দিবা না লাগে দিবা না লাগে বেটা দি এইটা রে দি এইটা রে
0: দি আছে রে
1: কি আছে বে কি আছে
0: ইয়ো নেচু
1: কত দিছে বেটা কত দিছে
0: বেটা ইয়া কেন করে মানতু কেন করে দেখো
2: রাইজ বহি যাও বহি যাও ইঞ্জিনিয়ার সাহেবের কথা কবো
3: রাইজ শুনক রাই শুনক মই কথা দিছো এতিয়ার পৰা কাম বন্ধ থাকি অহাকালির পৰা আকুয়ার বন্ধ পৰিছে গতিকে ইয়ার ভিতরতে পাৰে যদি আপনাদের আমার বিভাগৰ মন্ত্রী দ্বারা নতুন অর্ডার এটা করাও মই মাত্র এসপ্তাহে চাব পাৰিম দেই মোর উপরলার নির্দেশ মই মানিবই লাগিব তারপরে চাকরির অবস্থার কথা আপনাদের জানেই দেখুন গতিকে রাইজ আপনাদের উন্নতি হোক তাকেই মই কামনা কৰিছো আপনাদের লুপ্তপ্রায় সংস্কৃতি জিয়াই থাকক এই মোর ইচ্ছা এই নয়সমূহ কেন্দ্র করে জীবন নির্বাহ করে থাকা ব্যক্তি সকলের অর্থনৈতিক জীবনধারাত সরকারি কামে কাজে আঘাত হানিব যাতে নোয়ারে তালই মই চকু রাখি বুঝছে আপনাদের মোর শুভেচ্ছা থাকিল মই কাম বন্ধ করে দিছো ধর্মকান্ত বাবু আপনি আবেলি মোক লগ ধরব দেই
4: ভাল স্যার

এটা পরমানন্দ, তোর মই নেনার খেলা দেখম যেন তোর শুদ্ধ পুরুষক লগিন মনত থাকে, তোর খেলনার বুকত মই কুঠর মারিম, দুপাল্লা করিম তোর না বাপ্পেরে।

0: মোর মান সম্মান সব গেল দেখুনে
1: মই সব বন্দোবস্ত করে রাখছো কাকা
0: কাম হব তো
1: মঠর চোতাল রাঙা হয়ে যাব কাকা মই আসল মানু ধরছো
0: হই না তেনহলে মই আহু
1: হলি যা তুই ঘরক যা
2: এই চান্দা
1: ও
0: দেবী একো চটপট নালকে তো
1: এ তুই চিন্তাই নকরিবি কাকা
0: এ হব দে
1: যা

0: ওই দিকে দেখি না, ওই ওই দেখছ না দেখছ না, ওই সিটু দেখি ছন্দ হয়ে সি ইফালে ইফালে কাক বিশ্রি ফুসছে রে।
1: কাক বিশ্রি ফুসছে না না কাকে কি দেবো কাকে ধামা হয়ে।
0: ওই ওই জল জল জল তাক বাজঙা
1: ওই
0: কানোর গুড়ি ধুলো তো বাজে নি বাজে নি।

0: কিবা পাগলা হান পাইছা? এথানে কানের হাইবা ফাটি গেলে কি হল? কিবা পারবি তোর?
1: Oh.

0: রাম রাম গজিন গজিন হব দে হব দে কি মেনু পড়বি হ্যাঁ রাতে পুয়ারে হল দে হব দে
1: ঘুমটি আছে না কাকা
0: আইসে দে আইসে দে বড় ঠোকাকে ঘুমটি মারি আছে বড় ঠোকাকে ঘুমটি মারি আছে
1: এই ভাজে পইলা ঠাকুরে চকু মেলি চাইলি হয়ে
0: অবানো রুয়ে গজিন দেখা এই সদা কি চলি আছিল কি হল কত ঔষধ দারু গেল
1: ঘুমটি খতি করলে গা বয়া নকরব
0: কি করবি কি করবি একলা মানুষ কারণ এই চাউ চলি গিলা আহি আছে আর তয়ও দেখুন আহি আসা
1: বেমারি ঘর খানত তিরি মানুষ এটা নুলি কষ্টে হেরিয়ে পুঁজি দাহাতির এই বইনেতে দেখুন আহি দুদিনমান থাকব পারে রে
0: কার কথা কলি বইনিটু তাইরো ফুটা কপাল চাও চলিত নহলাকে আর হে মরটুক ধরছে তোর আসল বিধ বেমারে একেবারে গলতে খামছে ধরছে একো খাবার লোবা ন

তার গুড়িতে চকু দুটা মুজি বহি থাকো যা কি করবি ঘর পাওতে পাওতে তোর হয়ে পহরে হব যা যা ও রাম কৃষ্ণ।

রামকৃষ্ণ, কুয়াহনের সপন মন নিশ্চয় হৈ লব, সদা সদা ভাল হব, আরো আগের দরে নাচ পারা হব, গাইবা পারা হব। মিছা কথা, সিধা নিজের রাজ্য গুছি যাব, তুমি কি করলা কৈলা ঠাকুর, তুমি কি করলা কৈলা ঠাকুর, নাম লই থম থম মদন গোপাল হয়ে বহি থাকলা, দিনে রাতি দিনে রাতি সদাই তোমার কথাকে কলা, অথচ তুমি এই চলিটু করুণার চকুটি চাইবা নল্লা কৈলা ঠাকুর, কৈলা ঠাকুর ধিক্কার ধিক্কার দিল তোমাক, ধিক্কার দিল তোমার, তোমার একো কাম নাই কৈলা ঠাকুর, তোমার একো কাম নাই, হাতর হাতর এখনার বাছি লই বই থাকা, বই থাকা কি কেউ বাঁচব, কটা মোরে চলি কেউ বাঁচব, মায়াকো মায়াকো মারি নিলে অসমেতে, তথাপি তোমার হুতা নপললা, কৈলা ঠাকুর মগনিয়া মগলৈ যা, মগলৈ না যা কিয়,

0: কি শুনলো কি কেনেকে সহ্য কৰো পাছে ঐ ঐ চন্দ্ৰ ঐ এই জগতখান কলা ঠাকুর ইচ্ছাতে চলি আছে বুঝছে না নাই ইয়াত তো তোর মূৰ বুলি কোনো বস্তু নাই সব তেওঁৰে বস্তু যা যা হাত মুখখিনি ধুই আনি যা
1: অ কি হাত মুখ ধুম কাকা এই চলি দুটাৰ জ্বালা
0: অ মই ঠিক কথাকে কৈছো যা যা হাত মুখখিনি ধুই আনি আমি পাছত আৰু কথা পাতিম যা যা যা অ আইও

0: 선라이스.
1: 다학 대고 애터는 나볼러게 가가.
0: 바보 바보. 아세 빨리 끼어 보이 선라. 너 발걷 나이 제텐 반판이 나일려. 고맙 모터 스토 쿤다 카이 홀리오. 에 아루 해리 너의 선라.
1: 가가.
0: 왜 끼만해. 돌이 아루 허브 너의.
1: 가가.
0: 허브 또. 아세. 코인네 마털 세나 나이.
1: 나이 올라야 가가.
0: 얼보 얼보. চিন্তা করি করে তাই দেখেন আসল তত্ত্ব তো বুঝি পাবো এথেন তাইর মাত আপনা আপনি অল্প
1: কবা নহব কাকা মোর কাপলত কি লেখা আছে
0: তোর লগত নহব এ লো টাকা পঞ্চাশ টা এই কিবা অলপ পানী দুয়ে খাওয়া দিহা কর পানী আহি কোন তলকত কেথেন চালর মুঠাত উঠে একো ঠিক না
1: তই কাকা দয়ার সাগরে
0: হলি কি হব এ চন্দ্র এথেন দেখুন থিয়াই থিয়াই তলক যাবা আলছু
1: ও তার মানে কাকা
0: আমার মথাউরি সিফালে বানপানী উপচি উঠছে কেথেন কি হয় একো ধরবা নরা কিন্তু সেই বুলি তো মথাউরিটো সিংবা দিবা নরা
1: নরা কাকা নরা
0: হেই তই ঠিক ধরছা তই ঠিক ধরছা এই চন্দ্র
1: পারা
0: যদি এটা কাম করে
1: কো কাকা
0: বস্তা লাগবে
1: বস্তা মানে
0: এই যে বিলাতি মাটির খালি ঠুইলায় বহুত লাগব এই টাকা পাঁচশ লো আর যতে যিমান পা বাদলি যা
1: হলি কাকা মই অল্লো
0: অল্লো মানে ঐ পয়সা কিনি জেপুট ভরে লো
1: লসু দে কাকা লসু
0: ও এখন গেরো এরে পেরে গেরি যা গেরো
1: ও কাকা ও কি হর আকাল লাগছে
0: ও তুই যা যাই থাক মই আসুন হই
2: মোকো পানি নামি যাবা দিয়ে মোকো পানি নামা যাবা দিয়ে ও মোকো পানি নামি যাবা দিয়ে মই তাহা পাতালৈ পেলাই বিচরি আনিম ও মোর চুলি দুটা পানীত পৰি মৰি গে মই কান্দবা নালগে

0: চামলি কথা কবি নহত কথা কা নট দিবি বুলি কৈছো হয় বেটি কাকাই নুখাইলি কোন বাপে কৈছে বে তো মই কা ধলু মোর কলজা না হল মনে মনে রাগ বুলি কৈছো নহয় নহলি পিটি পলি দিম তো
1: মারো মারো মোকো মারি নিজন জেলা হয়ে কাকাই কো লাইটি হয় ঘুরি পুরা
0: হয় বেটি হারাম জাদি এই ফলা বাহেদি কুবে
2: তুই চিঠি সন্তাক কি করে আছে নহয় পয়সা কেটা জাপত
0: আছে কাকা
2: রাগ খং বড় বেয়া বস্তু বুঝছে না নাই মুসারা তো লই যা শুনে দিয়া বামনা বারাদি পাতবাহী নহস্তর বগলা মারি ইচ্ছাপুরাতি সব ঘুরি আইবি মই মথাউরিতে আছো
3: আপনিও দিয়ক আমাক নেতৃত্ব
1: দি বাবা দি

প্রমোদ দাস রচিত নাটক আরাও শুনিলে। নাটকের বিভিন্ন চরিত্রর অভিনয়ত আছিল ধর্মকান্ত কুমুদ রায়চৌধুরী, পরমাগায়ন নৃপেন পাটোয়ারী, টিকেন মিরেল কুদ্দুস, গজিন বাদল দাস, রমা গগন শর্মা, ইঞ্জিনিয়র ভবেন্দ্রনাথ গোস্বামী, নবীন নয়নজ্যোতি কাকুতি, চন্দ্রকান্ত প্রসন্ন বরা, সদা রমেশ নাথ। একমাত্র নারী চরিত্র ফুলেশ্বরীর চরিত্রত আছিল চেতনা দাস। নাটর প্রযোজনা আছিল রত্ন ওজা আর নীলু চক্রবর্তীর।

0: পুলিশের মানুহ হলে কি হব? ও চিনাকি জেগাত স্যার, অলপমান সাবধানে থকা ভাল।
1: সাবধানে?
0: হয় হয় স্যার, হয় স্যার।
1: তোৰ ভয় লাগিছে নেকি?
0: নাই নাই স্যার, এই যে কি কয় আর, মানে মানে কথাটোহে কইছো। এ কিমান বার রেইডত গৈছো স্যারর লগত, এ কৰবাত অমুকাক আপুনি ভয় খোৱা দেখিছে নেকি?
1: নাই, কত দেখিম? তোক লৈ তদন্তত গলে মই কেতিয়াও চোৰ বা ডকাইত দেখাই নাপাওঁ নহয়। তোক দেখিলে সিহঁত ফলাই ফুট মানে।
0: স্যার, এই ইয়াতে ডকাইতিটো হৈছিল নেকি?
1: হ্যাঁ, ইয়াতে বলে তো কোয়া টান। মুঠতে তিনিটা কেসতে হাইওয়ে কথাকে কইছে। সৌ শিপমূরে তোর খানাপাড়ার ওসর কলকারখানা বহিছে, তা হওয়া সম্ভব নহয়। ইমূরে তোর জালুকবাড়ির ওসর পাই গই, তাতো অসংখ্য মানুষ বহিছে। গতি এনেকা মাজর এডোখর ঠাইতে ঘটনাবর হব লাগবে। থানাত তো এনেকই কইছে।
0: ডিব্রুগড়ের আহিয়ে আমি ভাল কামটুকে পালোহি স্যার।
1: তোর ভাগ্যর বলতে মোকো সাঙুরি দিছে নহয়, সেই গুণেহে। রসুন রস, ঠিক আছে, তো যাচুন অল্প আগলে গিয়ে চাই আগে।
0: ভাল স্যার,
1: বেশি দূরে না যাবি?
0: হ্যাঁ, না যাও স্যার,

0: সমুদ্রত গলে মই কেতিয়াও চোর বা ডকাইত দেখাই নাপাও নহয়। তোক দেখিলে সিহঁত ভল্লাই ফুট মানে।
1: ছাৰ, এই ইয়াতে ডকাইতিটো হৈছিল নেকি?
0: হ্যাঁ, ইয়াতে বলে তো কোয়া টান মুঠতে তিনিওটা কেসতে হাইওয়ে কথাকে কইছে। সৌ শিপমূরে তোর খানাপাড়ার ওসর কলকারখানা বহিছে, তা হওয়া সম্ভব নহয়। ইমূরে তোর জালুকবাড়ির ওসর পায় গই, তাতো অসংখ্য মানুষ বহিছে। গতি এনেকা মাজর এডোখর ঠাইতে ঘটনাবর হব লাগিব। থানা তো এনেকেই কইছে।
1: ডিব্রুগড়ের আহিয়ে আমি ভাল কামটুকে পালোহি স্যার।
0: হ্যাঁ, তোর ভাগ্যর বলতে মোকো সাঙুরি দিছে নহয়, সেই গুণেহে। রসুন রসর তই যাচুন অলপ আগলে গৈ চাই আহগৈ।
1: ভাল
0: স্যার, বেশি দূরলে নাযাবি।
1: হে নেযাও স্যার, আপনার অকলে এরি নেযাও, মই সিধাই যাম আর ফটসনে ঘুরিয়ে
0: যা।

চৌধুরী পরিয়াল। যোগেশ দাস রচিত এইলানি নাটকর পঞ্চম খণ্ড শুনিলে। বিভিন্ন চরিত্রের রূপায়ণত আছিল আনন্দ হরি ডেকা, বিনন্দ পুতুল্লাহন, রত্নাওলী শান্তনা বরদলৈ, পদ্মাবতী পুরবী শর্মা, চন্দন গৌতম বরকাগতি, প্রমীলা সেমিম আখতার, তিলেশ্বর থানেশ্বর শর্মা। অন্যান্য চরিত্রত দীনেশ দাস, মৃদুল হাজরিকা আর মহেন্দ্র বরঠাকুর। নাটকর প্রযোজনা নীলু চক্রবর্তীর। এইলানি নাটকর ষষ্ঠ খণ্ড শুনবলে পাব অহা দেওবারে একে সময়তে।

বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভিত্তিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45 মিনিটত।

0: হারমোনিয়াম সংগীতা ঘোষ দস্তিদার। অনুষ্ঠানটির আদরি সম্পাদনা করিলে চিত্রামণি বড়ুয়ে, প্রযোজনা গৌতম নাথর।
1: শ্রোতাসকলে মেন পড়ে শিশু আর চেমনিয়ার বাবে প্রচারিত অনুষ্ঠান অমলাঘর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর এটা আরম্ভ করছো আজির দিন। আজি দেওবার 1433 ভাস্করাব্দর আহিন মাহর 23 দিন, ইংরাজি 2026 সনের অক্টোবর মাহর আজি 11 তারিখ। আজি প্রতিপদ তিথি চিত্রা নক্ষত্র। মানে অর্ণব কুমার নাথে আরম্ভ করছো আজির দিন। প্রথমে শ্রোতাসল দিবলে লৈছো আজি রাজ্যপাড়া প্রকাশিত বাতর কাকত সমূহ প্রথম পৃষ্ঠাত স্থান পাওয়া গুরুত্বপূর্ণ বাতরির শিরোনাম। বিশাল নিরাপত্তা বাহিনীর বেহুভেদী রাজধানী শহর জাক জাক জেঞ্জির লানি নিশিগা প্রতিবাদ। ককরোচর দুর্দমনীয় বিদ্রোহত কপিছে দিল্লী। ভোটচুরি আন্দোলনত আতঙ্কিত সরকারে নজরবিহীনভাবে বিমানের ভিতরতে আটক করে সোসরাই আনিলে নিরস্ত্র অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসক। গুরুগ্রামত ঘরতে আটক ধ্রুব রাঠিক। যন্তর মন্তর অভিমুখে 2 কিলোমিটার আগবার পিছতে নেহা বরা, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণক আটক। বহুতকে করলে গৃহবন্দী। বন্ধ ইন্টারনেট, মেট্রো স্টেশন, বাজার, সমার। কেবা হাজার প্রতিবাদী করলে বন্দী। বন্দী ঠাইত আরক্ষীর প্রতিবাদীর হতাহতি। আজি পুনের আন্দোলনের হুঙ্কার সিজেপির। চেন্নাইত বিরোধী দলপতি রাহুল গান্ধীর মন্তব্য, জ্ঞানেশ কুমারের বিদায়, সরকারের পতনের পিছতে হব গণতন্ত্র মেরামতি। সোনম আংশুকর হুঙ্কার, দিল্লীত বন্দী করা নেতাসকল মুক্তি নিদিলে আকৌ করব অন্নখন। মমতা ব্যানার্জী, মানিক সরকার, বিজয়ন কেজরিওয়ালক আরক্ষীর বাধা। চারিগী প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ কেবা হাজার প্রতিবাদীক বিরোধী নেতা কর্মীক আটক। প্রাণর শিল্পী জুবিন গার্গর হত্যাত অভিযুক্ত অমৃতপ্রভা মহন্তর জামিনক লৈ রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গরজি উঠিল জুবিনের পরিয়াল। সামাজিক মাধ্যমত জুবিনের ভগ্নী পামী বরঠাকুর ক্ষোভ। বিধানসভার মজিয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কৈছিল এজনে হত্যা করেছে, বাকি কেজনে সহায় করেছে। সেই সহায় করা কেজনের এজনে কেনেক বেল পালে বলে মন্তব্য পামী বরঠাকুরের। DSS কানৈ মহাবিদ্যালয়ের গৌরব বফর্সর পাতত উজলিল অধ্যক্ষ ডক্টর শশীকান্ত শইকীয়া। মর্তধামত দেবী দুর্গার আগমন। আজিরপরা আরম্ভ নবরাত্রি ব্রত। পবিত্র মহালয়ত ব্যাপক উৎসাহ উদ্দীপনাত উদ্দেলিত রাজ্য। অন্ধ্রপ্রদেশের রেলত দুর্বৃত্ত আক্রমণে নিহত ছাত্রীর মৃতদেহ অনা হল স্বগৃহলে। চপাইডাঙত শোকাকুল পরিবেশ। পরিবেশত হিমাশ্রী বড়ুর শেষকৃত্য। হিমাশ্রী বড়ুর মৃত্যুর ঘটনা, SIT গঠন, অন্ধ্রপ্রদেশ আরক্ষীর ফরেন্সিক দল, ডগ স্কোয়াড, ড্রোন স্কোয়াডর সহায়ত মৃতদেহ উদ্ধার হওয়া স্থানত অনুসন্ধান। নামেরি রাষ্ট্রীয় উদ্যানসহ সুরক্ষা ঘাইপথ উন্নীতকরণের দাবিত বালিপুরাত আসুসহ দল সংগঠনের মানব শৃঙ্খল। জিয়াভরলে অবৈধ খনন, জুয়া তীর খেল বন্ধর দাবি। বন্যাত্ম ক্ষতিপূরণের দাবিত অখিল গগৈর সত্যাগ্রহর 200 ঘণ্টা অতিক্রম। বিধানসভা চৌহদত প্রতিবাদ করা বিধায়কর খবর লবলে আহরি নাই সরকারের। ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পক্ষে আপোষবিহীন সংগ্রাম, ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান। মুখ্য নির্বাচন আয়ুক্ত জ্ঞানেশ কুমারের পদত্যাগ বিচারের প্রতিবাদত উত্তাল যোরহাট। আরক্ষী আটক করা জলবিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনকারী শীঘ্রে মুক্তির দাবি। অরুণাচলের গেকুত বান বিরোধী বৃহৎ সমাবেশ। বিশাল সমদল উলিয়ায় আন্দোলন তীব্রত করার হুঙ্কার। উত্তর অসমের অন্যতম শক্তিপীঠ শ্রী শ্রী ঈশ্বরী হারহি দেওয়ালয়ত দেবী পূজন। ভক্ত রাইজর উৎসর্গিতর হাঁ ছাগলী বলি, 101 চাকি জ্বলায় দেবীক আদরণি। সামাজিক মাধ্যম যোগে প্রযোজক তপন লহকর আবেগিক পোস্ট। ইতিহাস হওয়ার দিকে রতন লহকর স্মৃতি বিজড়িত কহিনুর থিয়েটার। রাজ্যের ভ্রাম্যমান থিয়েটার ক্ষেত্রলে অখনি সংকেত। ফেসবুকত তপন লহকর কহিনুরর এ অন্তিম বর্ষ পোস্টর পিছতে উদ্বিগ্ন রাষ্ট্রপ্রেমী। গুয়াহাটিতো জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবি। সচলত বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষার্থী, বিরোধী নেতার উত্তাল প্রতিবাদ।

ভারতীয় বিজ্ঞানী সুভ্রাক্ষণন চন্দ্রশেখরের জন্ম হয়েছিল আজির দিনটাই। 1983 চনত তেওঁ লাভ করেছিল পদার্থ বিজ্ঞানের নোবেল বঁটা। ভারতের পদার্থ বিজ্ঞানী ভেঙ্কটরমন বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করে উচ্চ শিক্ষার মাদ্রাস বিশ্ববিদ্যালয়ত ভর্তি হয় আর তারপরে পদার্থ বিজ্ঞানত প্রথম শ্রেণীর প্রথম স্থানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে 1907 চনত। কেইবছরমান সরকারি চাকরি করার পিছত কলকাতা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের অধ্যাপক রূপে যোগদান করে। পোহর আর শব্দ বিজ্ঞানের মৌলিক গবেষণার অবদান আর পোহর বিজ্ঞানত রমন পরিঘটনা নামে এক মৌলিক তথ্য আবিষ্কার করেছিল। 1914 চনত লন্ডনের রয়্যাল সোসাইটি অব FRS সন্মান লাভ করে। 1929 চনত ইংরাজ সরকারের নাইট উপাধিরে সন্মানিত হয়। রমন পরিঘটনা আবিষ্কার স্বীকৃতিস্বরূপে নোবেল বঁটা লাভ করে। 1949 চনত ভারত সরকারের জাতীয় অধ্যাপক রূপে সন্মানিত হয়। 1954 চনত ভারতের সর্বোচ্চ সন্মান ভারতরত্ন লাভ করে ভেঙ্কটরমনে। 1957 চনত সোভিয়েত রাশিয়ার আন্তর্জাতিক সন্মান লেনিন শান্তি পুরস্কারও লাভ করে। বাঙ্গালোরের রমন রিসার্চ ইনস্টিটিউটর প্রতিষ্ঠাতা আছিল। 1970 চনের 21 নভেম্বর বাঙ্গালোরত মৃত্যু হয়।

হয়েছে কভিগম, ভগবান, ব্ল্যাক সরকার, সিনিকম, দ্য লাস্ট লিয়ার, ভূতনাথ, সরকার রাজ আদি বহুকেইখন ছবিত অভিনয় করে অমিতাভ বচ্চনে। শ্রোতাসকল, ইমানপরে আজির দিনটো অনুষ্ঠানটি শুনিলে। ক্ষন্তেক পিছতে 8 বজাত শ্রোতাসকলে বাতৰিৰ শিৰোনাম শুনিবলৈ পাব।

শ্রোতাসকলে ইমান পরে হিন্দী বোলছবির গীত অনুষ্ঠান শুনিলে আকাশবাণী তেজপুর কেন্দ্রপর খন্তেক পিছতে অর্থাৎ 8:45 সমাচার সন্ধ্যা আর নিশা 9 বজাত নিউজ এট 9 দিল্লী কেন্দ্র যোগেদি শুনবল পারিব।

শ্রোতাসকলে অনুষ্ঠান শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রপরা। অনুষ্ঠানত এইবার পুনের শুনাব লৈছো দেবজিৎ সাহার কণ্ঠর আন এটি গীত।

শ্রোতাসকলে ইমান পড়ে দেবজিৎ সাহার কণ্ঠর গীত কেটে শুনিলে আকাশবাণী তেজপুর কেন্দ্রপরা অনুষ্ঠানত এতিয়া শ্রোতালয় আগবাইছো হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠান। আজির গীতর অনুষ্ঠানের শিল্পী মুকেশ। মুকেশের কণ্ঠর কেটিমান গীত শ্রোতালয় আগবাইছো। প্রথমে শুনক পারভরিশ বোলছবির এই গীতটি।